শ্রোতা বন্ধু, কেতে সুন্দর লা এই মধুর গীত। বর্ষার স্নিগ্ধতা, প্রেমর কোমল অনুভূতি ও সুরে মাধুর্য নিশ্চয় আপনার মনক স্পর্শ করে। শ্রোতা বন্ধু, এভাবে গোটিয়ে পরে গোটিয়ে সুমধুর চলচ্চিত্র গীতর সম্ভার নিয়ে আমি উপস্থিত হয়েছু গীতাঞ্জলি কার্যক্রমে। এবে শুনন্তু আউ এক সুন্দর এবং হৃদয়স্পর্শী গীত, যাহার সুর ও শব্দ নিশ্চয় আপনার মনরে ছাড়ি যাব এক মিঠা অনুভূতি। আসন্তু শুনিবা পরবর্তী গীত।

0: শ্রোতা বন্ধু, ঋতু বদলে, সময় বদলে, পিঢ়ি বদলে, কিন্তু সুন্দর গীতর আকর্ষণ কেবে বদলে না। সেই চিরসবুজ সুরর ধারায় আসন্তু আগকু বড়া, শুণবা বর্তমান কিছু বিজ্ঞাপন।
1: কেন্দুঝর জেলার বিশ্বাসযোগ্য ও ভরসার একমাত্র প্রতিষ্ঠান কনক জুয়েলারি ও কনক গার্মেন্টস।
2: সোনা, রূপা, হীরা, ড্রেস ও লুগা পাই কনক জুয়েলারি কো আসন্তু।
1: কনক জুয়েলারি, বিএস মল, ধোপাড়িয়া ছক, কেন্দুঝর। মোবাইল 9437632517।
3: হ্যালো
4: রাজেশ বাবু, মু পুলিশ থানারু কহুছি। আপনা ডিজিটাল আরেস্টে অনেক অন্য কোঠরী কু যাঁতু একুটিয়া। আপনার পার্সল রে ড্রাগস মিলিছি, লম্বা ফসিবে, 10 লক্ষ দিয়ন্তু, বঞ্চি যাবে।
3: স্যার এতে কোটো?
4: গোটে লিঙ্ক পঠাইছি, এবে প্রসেসিং পাই 2 লক্ষ পঠান্তু, বাকি পরে।
3: স্যার 2 লক্ষ?
5: কোন হেলা বাপা?
3: জিও সেমানে কহুচন্তি মো পার্সল ভিতর ড্রাগস মিলিছি।
4: আরে
3: কাটি দেলা,
5: প্যানিক হুয়নি বাপা, ডিজিটাল আরেস্ট বলে কিছু নাহি, এসবু ফ্রড।
3: ফ্রড?
5: পুলিশ, ব্যাংক, আরবিআই ইত্যাদি নামরে আসুথিবা সাইবার অপরাধীঙ্ক ফোন কিংবা ভিডিও কল প্রতি সাবধান রহন্তু। তাঙ্কু কোনসি টঙ্কা পঠান্তু নাহিঁ, আউ তুরন্ত পুলিশকু রিপোর্ট করন্তু। যদি বুদ্ধিমতা ন দেখাইবে
3: ত টঙ্কা হরাইবে।
6: আরবিআই কহে
7: সচেতন হুয়ন্তু, সতর্ক রহন্তু।
0: সঙ্গীত কেবে আনন্দর ঝরণা, কেবে নীরব বেদনার সাথী। প্রত্যেক সুর জীবনর এক নূয় অধ্যায় খোলি দিয়ে। এবে শুণন্তু পরবর্তী গীত।

0: triggered after Russia launched a ballistic missile attack on the capital, Kiev, this morning. This came a day before a key NATO summit in Turkey, which U.S. President Donald Trump is expected to attend. Ukraine's Air Force said Russia used ballistic missiles, cruise missiles and drones in the attack. Explosions echoed across the city as civilians sought shelter in metro stations. The Intermeteorological Department, IMD, has issued red alert for heavy to very heavy rainfall with isolated extremely heavy rainfall over Gujarat, Konkan, Goa, Madhya Maharashtra and Chhattisgarh today. The weather agency predicted heavy to very heavy rainfall over East Rajasthan, Himachal Pradesh, Karnataka, Kerala, Mahe, Madhya Pradesh and Uttarakhand during the day. England stormed into the FIFA World Cup quarterfinals with a dramatic 3-2 victory over Mexico at the Azteca Stadium in Mexico City today. In another match, Brazil's veteran player Neymar Jr. has announced his retirement from international football. And with that, we end this news bulletin.
1: আচ্ছা দাসবাবু আপনার ঘরটা 1970 তৈরি রাইট হলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে
2: আরে এইটা একদম সিম্পল এবং সেইতিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতিলি এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কংক্রিট চয়েস
4: कस्टमर केयर तरफ फोन आसीथिला कहुथिले तमरा 50,000 रिवार्ड पॉइंट्स एक्सपायर हेइ जिवो ए लिंक पर थी एपीके डाउनलोड करिनियंतु
5: ठीक लागुनी स्कैम भी हेइ पारे

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাহিঁ। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। এসবিআই সচেতন রুহন্তু, সুরক্ষিত রুহন্তু।
1: দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? হলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
4: লোকসঙ্গীতরে প্রচার করুছু মহুরী বাদ্য, পরিবেশন করিছন্তি ক্ষেত্রবাসী মল্লিক।

শ্রোতা ভী নমস্কার আপন মানুষ অনেক অনেক স্বাগত জনাই আরম্ভ করুছু আজ বসুন্ধরা কার্যক্রম আজ উপস্থাপনার মু জ্যোতিরাণী পণ্ডা ভী প্রতর্ষ জুলাই মাসর ছিখে অর্থাৎ আজির দিনের আমি পাাল করছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জীঙ্কর জন্মজয়ন্তী। সে একাধারে জনে শিক্ষাবিদ, আইনজীবী আউ রাজনেতা লে। সে 33 বর্ষ বয়সের ইউনিভার্সিটি অফ কালকাটার সবুঠার কম বয়সর উপাচার্য লে। পরে সে স্বাধীন ভারতর প্রথম শিল্প ও যোগাণ মন্ত্রী ভাবে কাজ করে 1951 মশার ভারতীয় জনসংঘর স্থাপনা করে। আজ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জীঙ্কর জন্মজয়ন্তী। দেশর শিক্ষা ও জাতীয় বিকাশ প্রতি তাঁর অবদান স্মরণীয়। তাঁর আদর্শ আমাকে দেশসেবা, সত্যনিষ্ঠা আউ কর্তব্য পরায়ণতার প্রেরণা দিয়ে থাকে। তেমন আসন্তু তাঁর জীবনর আমি প্রেরণা নেওয়া আউ দেশর উন্নতি পাই কাম করিবা।

0: ଶେଷ ହେଲା ଇନ୍ଦ୍ରଧନୁ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଆକାଶବାଣୀ କେନ୍ଦୁଝର। ପରବର୍ତ୍ତୀ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଯୁବବାଣୀ ରିଲେ କରି ପ୍ରଚାର କରୁଛୁ ଆକାଶବାଣୀର କଟକ କେନ୍ଦ୍ରରୁ।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমনি আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিছিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
4: ঠিক সময় বুণন্তু আউ প্রচুর অমলর গ্যারেন্টি পাঁতু। চাষ বিষয়ে চাষী ঠার ভালো কি জানিছি বিহন ঠিক সময় বুণা যাই সারিছ?
5: মু ফসল বিষয়ে নুহে এনপিএস সঞ্চয় বিষয়ে কৌছি।
4: হ্যাঁ আজ্ঞা, ইয়ে এনপিএস সঞ্চয় কোন?
5: এনপিএস সঞ্চয় হচ্ছে ভারত সরকারঙ্কো প্রাধিকরণ পিএফআরডিএ দ্বারা পরিচালিত এক পেনশন যোজনা, যেউথিরে মাত্র 250 টাকায় খাতা খুলি টাকা জমা করুথিলে আপনকর বৃদ্ধাবস্থায় মাসিক পেনশন মিলিব। আজি হি এনপিএস সঞ্চয়ে জমা করিবা আরম্ভ করন্তু, আউ নিজ ভবিষ্যৎ সুরক্ষিত করন্তু। অধিক বিবরণী পাই নিকটস্থ জনসেবা কেন্দ্র কিংবা নিজ ব্যাংক সহিত যোগাযোগ করন্তু। এনপিএস সঞ্চয় সহিত ভবিষ্যৎ পাই প্রস্তুত রুহন্তু।
6: প্রচার করছু কার্যক্রম যুববাণী।

শ্রোতা বন্ধু, এবে আমি দেখুছে জনসংখ্যার দ্রুত অভিবৃদ্ধি। এই জনসংখ্যা বৃদ্ধিজনিত সমস্যা এবে ভারি জটিল হবার লাগিছি। তেণু এ দিগরে সচেতন রহিবার আবশ্যকতা রয়েছে। আউ এথিপাই যুববর্গ গুরুদায়িত্ব নেবা নিহাতি আবশ্যক। উপযুক্ত শিক্ষা মাধ্যমে জনসংখ্যা বৃদ্ধিকে কমাইবাকু হেব। যেপরি খাদ্য বাসগৃহ সংকট দেখা নদেব সে দিগরে কার্য করিবাকু পড়িব। ভারত সরকারঙ্ক বিভিন্ন যোজনার সুফল পাই অন্যমানকু এথিরে সামিল করিবাকু হেব। তেবে জনসংখ্যা বৃদ্ধি হেলে কি সমস্যা উপুজে, নিরন্তর বিকাশ ক্ষেত্রে এহার কি প্রভাব পড়ে, কেউ কেউ সামাজিক সমস্যা পরিলক্ষিত হুয়ে, এমিতি কিছু প্রসঙ্গ উপরে আধারিত আজির আলোচ্য বিষয় জনসংখ্যা বৃদ্ধিজনিত সমস্যা যুবপিঢ়ি আহ্বান। এ সম্পর্কের আলোচনা করুছন্তি শিক্ষাবিদ

0: জলদি তো চিন্তা কর রাজু, মোবাইল ছাড়ে।
1: আরে দিদি, ব্যাংক র নম্বর দরকার, রিফান্ড আসিনি। মিলিগলা, এবে কল করুছি দিদি।
0: বিনা নম্বর যাঞ্চ করিকি প্রায়তঃ জালিয়া লোকে ব্যাংক র নকলি ওয়েবসাইট আর মিছ নম্বর দ্বারা টঙ্কা ঠকেই করি থান্তি।
1: তো ঠিক নম্বর
0: ব্যাংক র অফিসিয়াল ওয়েবসাইট কিংবা কার্ড রে।
1: তুমি তো বঞ্চাই দেল দিদি,
0: কামরু নুহে।
2: আরবিআই কহে,
3: সঠিক আর্থিক আচরণ রক্ষে আপনার সুরক্ষার ধ্যান।
4: कम प्रीमियम ज्यादा बोनस अपनों के लिए सबसे सही RPLI, इससे बेहतर कुछ नहीं।
5: अपने परिवार को दीजिए सुरक्षित जीवन रूरल पोस्ट लाइफ इंश्योरेंस RPLI की लाइफ इंश्योरेंस पॉलिसीज के साथ। अपने नजदीकी डाकघर से आज ही संपर्क करें या indiapost.gov.in पर लॉग ऑन करें।

0: দলগত সাংস্কৃতিক অর্থনৈতিক সম্পর্ক অছি। অমৃত ভারত এক্সপ্রেস ট্রেন ব্রহ্মপুর বাহারি পশ্চিম ওড়িশা দিয়ে গুজরাট র প্রত্যেক দিন অর্থাৎ সপ্তাহ সাত দিন আত দিন ছাড়া এই ট্রেন চালিব।
1: ট্রেন চলাচল আরম্ভ হওয়া ফলরে কোরাপুট কফি এবং স্থানীয় উৎপাদ পাইঁ বাজার ক্ষেত্র বৃদ্ধি পাইব বলে শ্রী বৈষ্ণব কহিছন্তি। এই অবসরের মুখ্যমন্ত্রী এবং রেলমন্ত্রী পুরী রেলস্টেশনর উন্নতিকরণ কার্যর সমীক্ষা করিছন্তি। বিশ্বপ্রসিদ্ধ পুরী রথযাত্রার সুপরিচালনা পাই প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত বলে মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি কহিছন্তি। পুরী টাউনহলঠারে আয়োজিত স্বতন্ত্র বৈঠকরে যোগদেই মুখ্যমন্ত্রী সমন্বয় সমর্পণ এবং সেবা ভাব সহ কার্য করিবাকু সমস্ত বিভাগীয় অধিকারী কর্মচারী এবং সেবকঙ্কু পরামর্শ দেইছন্তি। রথযাত্রারে সুরক্ষা, ভিড় পরিচালনা, স্বাস্থ্যসেবা, পরিমল, পানীয় জল, ট্রাফিক এবং অন্যান্য সমস্ত ব্যবস্থাকু নিশ্চিত করা যাইছি। সুরক্ষাকু দৃষ্টি রাখি সিসিটিভি ক্যামেরা লগাযাই কন্ট্রোল রুম মাধ্যমে ট্রাফিক এবং ভিড় নিয়ন্ত্রণ করা যাওয়া ব্যবস্থা করা যাইছি। আসন্তা 12 তারিখ মধ্যে রেলবাই এবং পরিবহন বিভাগের সমস্ত কার্য শেষ করা বিভাগীয় কর্তৃপক্ষ নির্দেশ দিয়া যাইছি। এই অবসরের মুখ্যমন্ত্রী পুরী জেলা প্রশাসন পক্ষ প্রকাশিত রূপরেখ রথযাত্রা 2026 পুস্তিকা উন্মোচন করেছেন। পুরী জেলা মুখ্য স্বাস্থ্য অধিকারী কার্যালয়ে স্বতন্ত্র সমীক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী ডক্টর মুকেশ মাহালিঙ্গ যোগদে রথযাত্রা সময় লক্ষাধিক ভক্ত নিরবচ্ছিন্ন এবং উন্নতমানর স্বাস্থ্যসেবা যোগাই দেওয়া করা প্রস্তুতি ব্যবস্থা এবং জরুরীকালীন সেবা সম্পর্কে অধিকারী সহ বিস্তৃত আলোচনা করেছেন। রাজ্যের বিভিন্ন প্রান্তর অতিরিক্ত বিশেষজ্ঞ ডাক্তার, নর্সিং অফিসর এবং ফার্মাসিষ্ট মানুষ রথযাত্রা দায়িত্ব সহিত জেলার বিভিন্ন স্থানের অতিরিক্ত 46টি 108 আম্বুলান্স মুতায়ন করা যাবে। শ্রীমন্দির বেড়া ভিতরে ট্রাফিক সমস্যার সমাধান, প্রাথমিক চিকিৎসা কেন্দ্র এবং আম্বুলান্স পরিচালনাকু অধিক ব্যবস্থিত করা যাবে। ভক্তঙ্ক সুরক্ষা এবং স্বাস্থ্যসেবা সরকারঙ্ক সর্বোচ্চ প্রাথমিকতা। চলিত বর্ষর রথযাত্রা সুরক্ষিত, শৃঙ্খলিত এবং সফলতার সহ সম্পন্ন হবে বলে স্বাস্থ্যমন্ত্রী আশা ব্যক্ত করেছন্তি। শ্রীক্ষেত্র পুরীকু প্রতিবর্ষ আসুথিবা লক্ষাধিক শ্রদ্ধাল এবং পর্যটকঙ্ক সুবিধাকু দৃষ্টি রাখি আধুনিক নগর ভিত্তিভূমির বিকাশ রাজ্য সরকারঙ্ক প্রাথমিকতা বলে পূর্তমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দন কহিছন্তি। পুরীর দিগবারিণীঠারে নির্মাণাধীন বহুমুখী লেবুল কার পার্কিং প্রকল্প স্থল পরিদর্শন করে শ্রী হরিচন্দন আজ নির্মাণ কার্যর অগ্রগতি সম্পর্কে সমীক্ষা করেছেন। এই প্রকল্প সম্পূর্ণ হলে পার্কিং ব্যবস্থায় উল্লেখনীয় সুধার আসা সহ পর্যটক এবং শ্রদ্ধাল অধিক সুবিধা পাইবা পুরীর নগর উন্নয়ন ভিত্তিভূমি আহুরি সুদৃঢ় হবে বলে মন্ত্রী কহিছন্তি। আপনমান আঞ্চলিক সংবাদ শুনুছন্তি আকাশবাণী কটক কেন্দ্ররু। আধুনিক সহনশীল এবং নাগরিক অনুকূল সহরাঞ্চল গঠন পাইঁ গৃহ নির্মাণ ও নগর উন্নয়ন বিভাগ পক্ষরু আজ সমগ্র রাজ্যের মুখ্যমন্ত্রী সহরী বিকাশ যোজনা অধীনে 494টি বিকাশমূলক প্রকল্পর শুভারম্ভ করা যাইছি। পুরী জেলা ওসওয়ান হলঠারে আয়োজিত রাজ্যস্তরীয় কার্যক্রমে বিভাগীয় মন্ত্রী কৃষ্ণচন্দ্র মহাপাত্র আভাসী মাধ্যমে সম্পূর্ণ হয়েছে প্রকল্পগুড়িকর উদ্ঘাটন সহিত নূতন প্রকল্পর শিলান্যাস করেছেন। 37টি সহরাঞ্চল স্থানীয় সংস্থার এই প্রকল্পগুড়িকরে মোট 74,87,00,000 টাকা বিনিযোগ করা যাইছি। সহরাঞ্চল ভিত্তিভূমিকু সুদৃঢ়, নাগরিক কেন্দ্রিক এবং সহরবাসীঙ্ক জীবনশৈলীকু উন্নত করিবা এর মূল উদ্দেশ্য। কার্যক্রমের অংশস্বরূপ 31টি পৌরাঞ্চলের 36,99,00,000 টাকা ব্যয়ে নির্মিত 344টি সম্পূর্ণ প্রকল্পকু জনসাধারণ উদ্দেশ্যে উৎসর্গ করা যাইছি। রাজ্যের লঘুচাপজনিত বর্ষা আসন্তা 3 দিন পর্যন্ত জারি রহিব। আসন্তা 24 ঘণ্টা মধ্যে সুন্দরগড়, ঝারসুগুড়া, সম্বলপুর, বরগড়, দেবগড়, নুয়াপড়া এবং বলাঙ্গীর জেলার কেতেক স্থানের প্রবলর অতিপ্রবল বর্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আঞ্চলিক পাণিপাগ কেন্দ্রর নির্দেশক মনোরমা মহান্তি কহিছন্তি।
2: 24 ঘণ্টা পাই রাজ্যরে অধিকাংশ স্থানরে হালকর মধ্যম বর্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে কিংবা প্রবল অতিপ্রবল বর্ষা গোটে কিংবা দুইটা স্থানরে হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকি সুন্দরগড়, ঝারসুগুড়া, দেওগড়, সম্বলপুর, বরগড়, নুয়াপড়া এবং বলাঙ্গীর জেলায় 7 তারিখ পাই অভ্যন্তরীণ ওড়িশার জেলাগুড়িকরে অনেক স্থানের হালকর মধ্যম বর্ষা রহবার সম্ভাবনা রয়েছে কিন্তু উপকূলবর্তী অঞ্চলের জেলাগুড়িকরে কিছু কিছু স্থানের হালকর মধ্যম বর্ষা রহব।
1: ଝାରସୁଗୁଡ଼ା ଜିଲ୍ଲାର ଲଖନପୁରରେ ଆଜି ସର୍ବାଧିକ 138.2 mm ବର୍ଷା ରେକର୍ଡ କରାଯାଇଛି। ଅନ୍ୟପକ୍ଷରେ ବର୍ଷା ଯୋଗୁଁ ରାଜ୍ୟର ବିଭିନ୍ନ ନଦୀରେ ଜଳସ୍ତର ବୃଦ୍ଧି ପାଉଛି। ଉପରମୁଣ୍ଡରେ ବର୍ଷା ଯୋଗୁଁ ହୀରାକୁଦ ଜଳଭଣ୍ଡାରର ଜଳସ୍ତରକୁ ଦୃଷ୍ଟିରେ ରଖି ଆସନ୍ତା ଗୁରୁବାର ପ୍ରଥମ ବନ୍ୟାଜଳ ନିଷ୍କାସନ କରାଯିବ ବୋଲି ଡ୍ୟାମ୍ କର୍ତ୍ତୃପକ୍ଷ ସୂଚନା ଦେଇଛନ୍ତି। ସନ୍ଧ୍ୟା 6 ସୁଦ୍ଧା ହୀରାକୁଦ ଜଳଭଣ୍ଡାରର ଜଳସ୍ତର 604.12 ଫୁଟ ରହିଥିଲା। ଭଦ୍ରକ ଜିଲ୍ଲାର ବୈତରଣୀ ନଦୀ ଆଖୁଆପଦାଠାରେ ଆଜି ଅପରାହ୍ନ 5 ସୁଦ୍ଧା ଜଳସ୍ତର 18.17 ମିଟର ରହିଥିଲା। ବୈତରଣୀ ନଦୀରେ ଜଳବୃଦ୍ଧି ଯୋଗୁଁ ଧାମନଗର ବ୍ଲକ ଏବଂ ଭଣ୍ଡାରୀ ପୋଖରୀର 15 ପଞ୍ଚାୟତର ଶହ ଶହ ଏକର ଚାଷଜମି ଜଳମଗ୍ନ ହୋଇଛି। ଲଘୁଚାପ ବର୍ଷାରେ ଜିଲ୍ଲାର ବନ୍ତ, ବାସୁଦେବପୁର, ତିହିଡ଼ି ଏବଂ ଚାନ୍ଦବାଲି ଭଳି 7 ବ୍ଲକ ପ୍ରଭାବିତ ହୋଇଥିବା ଆମ ସମ୍ବାଦଦାତା ଜଣାଇଛନ୍ତି। ରାଜ୍ୟ ସରକାରଙ୍କ ନିର୍ଦ୍ଦେଶକ୍ରମେ ମହାପ୍ରଭୁ ଶ୍ରୀଜଗନ୍ନାଥଙ୍କ ବିଜେ ପୁରୀ ଏବଂ ମାର୍ଫତଦାରଙ୍କ ନାମରେ ଥିବା ଜମିର ପଟ୍ଟା ସଂଶୋଧନ କାର୍ଯ୍ୟ ଜାରି ରହିଛି। ଏହି କ୍ରମରେ ପିପିଲି ତହସିଲରେ ମୋଟ 82 ଖାତରେ ଥିବା 77.2 ଏକର ଜମିର ଖତିଆନ ସଂଶୋଧନ କାର୍ଯ୍ୟ ସଫଳତାର ସହ ସମ୍ପନ୍ନ ହୋଇଛି। ଏ ସମ୍ପର୍କିତ ଏକ ରିପୋର୍ଟ ପିପିଲି ତହସିଲଦାର ଶ୍ରୀମନ୍ଦିର ପ୍ରଶାସନ କାର୍ଯ୍ୟାଳୟରେ ଦାଖଲ କରିଛନ୍ତି। ନୟାଗଡ଼ ଜିଲ୍ଲାରେ ଡକ୍ଟର ଶ୍ୟାମାପ୍ରସାଦ ମୁଖାର୍ଜୀଙ୍କ ଜନ୍ମବାର୍ଷିକୀ ଅବସରରେ ଏକ ଛାତ୍ର ସମ୍ମିଳନୀ ଆୟୋଜିତ ହୋଇଯାଇଛି। କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ସାଂସଦ ସୁକାନ୍ତ ପାଣିଗ୍ରାହୀ ଯୋଗଦେଇ ଡକ୍ଟର ମୁଖାର୍ଜୀଙ୍କ ଜାତୀୟବାଦୀ ଚିନ୍ତାଧାରା ଏବଂ ତ୍ୟାଗ ସମ୍ପର୍କରେ ଆଲୋକପାତ କରିଥିଲେ। ତାଙ୍କ ଜୀବନ ଏବଂ ଆଦର୍ଶ ଆଗାମୀ ପିଢ଼ିକୁ ଦେଶପ୍ରେମ, ଏକତା ଓ ରାଷ୍ଟ୍ର ନିର୍ମାଣ ପାଇଁ ନିରନ୍ତର ପ୍ରେରଣା ଯୋଗାଇବ ବୋଲି ଶ୍ରୀ ପାଣିଗ୍ରାହୀ କହିଛନ୍ତି। ରାଜ୍ୟର ବିଭିନ୍ନ ସ୍ଥାନରେ ଆଜି ଯୁଗ୍ମ ଅଭିଯୋଗ ଶୁଣାଣି ଶିବିର ଅନୁଷ୍ଠିତ ହୋଇଯାଇଛି। ନବରଙ୍ଗପୁର ଜିଲ୍ଲା ପରିଷଦ ସମ୍ମିଳନୀ କକ୍ଷରେ ଅନୁଷ୍ଠିତ ଶିବିରରେ ପଞ୍ଜିକୃତ 60 ଅଭିଯୋଗ ମଧ୍ୟରୁ 5 ସମାଧାନ ସହିତ ଅନ୍ୟ ସମସ୍ତ ଅଭିଯୋଗକୁ ସମୟସୀମା ମଧ୍ୟରେ ସମାଧାନ କରିବାକୁ ନିର୍ଦ୍ଦେଶ ଦିଆଯାଇଛି। ନୟାଗଡ଼ ଜିଲ୍ଲାପାଳ ମଧୁମିତା ରଥଙ୍କ ଅଧ୍ୟକ୍ଷତାରେ ପଞ୍ଜିକୃତ 188 ଅଭିଯୋଗ ମଧ୍ୟରୁ 93 ତତ୍କାଳ ସମାଧାନ କରାଯାଇଛି। ସମ୍ବଲପୁର ଧନକୌଡ଼ା ବ୍ଲକ କାର୍ଯ୍ୟାଳୟରେ ଅନୁଷ୍ଠିତ ଜନ ଅଭିଯୋଗ ଶିବିରରେ 37 ଆବେଦନ ଉପରେ ଶୁଣାଣି ହୋଇଛି। ଦେବଗଡ଼ ଅଭିଯୋଗ ଶୁଣାଣି ଶିବିରରେ 32 ଅଭିଯୋଗର ଶୁଣାଣି ହୋଇଛି। ନୟାଗଡ଼ ଜିଲ୍ଲା ରଣପୁର ବନାଞ୍ଚଳ ପକ୍ଷରୁ ନୂଆପଡ଼ା ସଂରକ୍ଷିତ ଜଙ୍ଗଲ ଅଞ୍ଚଳରେ 77ତମ ବନ ମହୋତ୍ସବ ସପ୍ତାହ ପାଳିତ ହୋଇଯାଇଛି। ବାଚସ୍ପତି ସୁରମା ପାଢ଼ୀ କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ଯୋଗଦେଇ ସମସ୍ତଙ୍କୁ ଚାରାରୋପଣ କରିବା ସହିତ ଏହାର ଯତ୍ନ ନେବାକୁ ଆହ୍ୱାନ ଦେଇଛନ୍ତି। ମୁଖ୍ୟ ସମ୍ବାଦଗୁଡ଼ିକ ପୁଣି ଥରେ। ବ୍ରହ୍ମପୁର ଉଧନା ଅମୃତ ଭାରତ ଏକ୍ସପ୍ରେସ୍ର ନିୟମିତ ଏବଂ ପୁରୀ କୋରାପୁଟ ଏକ୍ସପ୍ରେସ୍ ଟ୍ରେନ୍ ଚଳାଚଳ ଶୁଭାରମ୍ଭ। ଶାନ୍ତିଶୃଙ୍ଖଳାର ସହ ରଥଯାତ୍ରା ସମ୍ପନ୍ନ ନେଇ ସମନ୍ୱୟ, ସମର୍ପଣ ଏବଂ ସେବାଭାବ ସହ କାର୍ଯ୍ୟ କରିବାକୁ ଆହ୍ୱାନ ଦେଲେ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ। ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ସହରୀ ବିକାଶ ଯୋଜନା ଅଧୀନରେ 494 ବିକାଶମୂଳକ ପ୍ରକଳ୍ପର ଶୁଭାରମ୍ଭ କଲେ ଗୃହ ନିର୍ମାଣ ଓ ନଗର ଉନ୍ନୟନ ମନ୍ତ୍ରୀ। ଏବଂ ଲଘୁଚାପ ପ୍ରଭାବରେ ଆସନ୍ତା 24 ପର୍ଯ୍ୟନ୍ତ ବର୍ଷା ନେଇ ବିଭିନ୍ନ ଜିଲ୍ଲାକୁ ସତର୍କ ସୂଚନା ଜାରି। ଗୁରୁବାର ଦିନ ହୀରାକୁଦ ଜଳଭଣ୍ଡାରରୁ ନିଷ୍କାସିତ ହେବ ପ୍ରଥମ ବନ୍ୟା ଜଳ। ସମ୍ବାଦ ଶେଷ ହେଲା।
3: ଆପଣମାନେ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଶୁଣୁଛନ୍ତି ଆକାଶବାଣୀ କଟକ କେନ୍ଦ୍ରରୁ।
4: ଆଜିର ପ୍ରସଙ୍ଗ ସ୍ୱତନ୍ତ୍ର ସଘନ ଭୋଟର ତାଲିକା ସଂଶୋଧନ ଆଲେଖ୍ୟ ଆଞ୍ଚଳିକ ସମ୍ବାଦ ବିଭାଗ ଉପସ୍ଥାପନାରେ ମୁଁ ସୁଭାଷ ଚନ୍ଦ୍ର ଶତପଥୀ। ସଠିକ୍ ଭୋଟର ତାଲିକା ଏକ ଗଣତାନ୍ତ୍ରିକ ପ୍ରକ୍ରିୟାର ମୂଳଦୁଆ। ମତଦାନ ତଥା ଆନୁଷଙ୍ଗିକ ପ୍ରକ୍ରିୟାରେ ସ୍ୱଚ୍ଛତା ଏବଂ ନିରପେକ୍ଷତା ଏହାଦ୍ୱାରା ବଳବତ୍ତର ରହିଥାଏ। ସଠିକ୍ ଭୋଟର ତାଲିକା ପ୍ରସ୍ତୁତି ଲକ୍ଷ୍ୟ ନେଇ ଦେଶବ୍ୟାପୀ ବିଭିନ୍ନ ପର୍ଯ୍ୟାୟରେ ସ୍ୱତନ୍ତ୍ର ସଘନ ଭୋଟର ତାଲିକା ସଂଶୋଧନ ପ୍ରକ୍ରିୟା ଜାରି ରହିଛି। କୌଣସି ଯୋଗ୍ୟ ନାଗରିକ ଯେପରି ଭୋଟର ତାଲିକାରୁ ବାଦ୍ ନ ପଡ଼ନ୍ତି ଏବଂ କୌଣସି ଅଯୋଗ୍ୟ ବ୍ୟକ୍ତି ଏଥିରେ ସାମିଲ ନ ହୁଅନ୍ତି, ଏହା ହେଉଛି ଏହି ସଂଶୋଧନ ପ୍ରକ୍ରିୟାର ମୁଖ୍ୟ ଉଦ୍ଦେଶ୍ୟ। ଦ୍ରୁତ ସହରୀକରଣ, ଶିକ୍ଷା ଏବଂ ଜୀବିକା ପାଇଁ ନାଗରିକଙ୍କ ସ୍ଥାନାନ୍ତରଣ ଏବଂ ମୃତ ବ୍ୟକ୍ତିଙ୍କ ନାମ ଭୋଟର ତାଲିକାରେ ଅନ୍ତର୍ଭୁକ୍ତ ହୋଇ ରହିଥିବା କାରଣରୁ ଅନେକ ତ୍ରୁଟି ବିଚ୍ୟୁତି ପରିଲକ୍ଷିତ ହେଉଥିଲା। ଏହାକୁ ନେଇ ନିର୍ବାଚନ ସମୟରେ ବିଭିନ୍ନ ପ୍ରକାର ରାଜନୈତିକ ଅଭିଯୋଗ ଏବଂ ପ୍ରତି ଅଭିଯୋଗ ସୃଷ୍ଟି ହେଉଥିଲା। ଭାରତର ନିର୍ବାଚନ ଆୟୋଗ ସ୍ୱଚ୍ଛ ଭୋଟର ତାଲିକା ପ୍ରସ୍ତୁତି ନେଇ ଏହି ପଦକ୍ଷେପ ଗ୍ରହଣ କରିଛନ୍ତି। ଚାରୋଟି ପର୍ଯ୍ୟାୟରେ ଏହାକୁ କାର୍ଯ୍ୟକାରୀ କରାଯାଇଥାଏ। ପ୍ରଥମ ପର୍ଯ୍ୟାୟରେ ପ୍ରାକ୍ ତଥ୍ୟ ସଂଗ୍ରହ ଏବଂ ପ୍ରଶିକ୍ଷଣ, ଦ୍ୱିତୀୟ ପର୍ଯ୍ୟାୟରେ ଘରକୁ ଘର ବୁଲି ତଥ୍ୟ ସଂଗ୍ରହ, ତୃତୀୟ ପର୍ଯ୍ୟାୟରେ ଚିଠା ଭୋଟର ତାଲିକା ପ୍ରକାଶନ ଓ ଏ ସଂକ୍ରାନ୍ତ ଆପତ୍ତି ଅଭିଯୋଗ ଉପରେ ବିଚାର, ଏବଂ ଚତୁର୍ଥ ପର୍ଯ୍ୟାୟ

চূড়ান্ত ভোটর তালিকা প্রকাশ। এই সংশোধন প্রক্রিয়াকে সুব্যবস্থিত ঢঙ্গে করা লক্ষ্য নিয়ে প্রথমে নির্বাচন অধিকারী এবং বুথস্তরীয় অধিকারী প্রশিক্ষণ প্রদান করা যাই থাকে। এরপরে পরিগণনা ফর্ম বণ্টন ও সংগ্রহ প্রক্রিয়া অনুষ্ঠিত হয়ে থাকে। প্রশিক্ষণ কার্যক্রম এবং ফর্ম বণ্টন প্রক্রিয়া শেষ পরে বুথস্তরীয় অধিকারী ঘরকু ঘর বুলি পরিবার সদস্য সম্পর্কের সম্পূর্ণ তথ্য সংগ্রহ করে থাকে। নয়া ভোটরক পাইঁ ফর্ম ছ পূরণ করা দিয়া যাই। এই প্রক্রিয়া 30 দিন ধরে অনুষ্ঠিত হয়ে থাকে। এরপরে চিঠা ভোটর তালিকা প্রকাশন হুয়ে। এই তালিকা উপরে কোণী প্রকার আপত্তি অভিযোগ রহিলে নির্দিষ্ট সময় সীমা মধ্যে এথিপাই আবেদন করা পড়ে। এই আবেদনগুলিক উপরে বিচার বিমর্শ পরে চূড়ান্ত ভোটর তালিকা প্রকাশিত হয়ে থাকে। এ সমস্ত প্রক্রিয়া সম্পর্কের মধ্যে জনসচেতনতা সৃষ্টি লক্ষ্য নিয়ে নির্বাচন কমিশন পক্ষর ব্যাপক বন্দোবস্ত করা যাচ্ছে। ইতিমধ্যে দেশের প্রথম এবং দ্বিতীয় পর্যায়ে 13টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের এই সংশোধন প্রক্রিয়া শেষ হয়েছে। প্রথম পর্যায়ে বিহারে 7,42,00,000 ভোটরক নিয়ে সংশোধিত চূড়ান্ত ভোটর তালিকা প্রকাশ পাইসারিছে। দ্বিতীয় পর্যায়ে উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গ চূড়ান্ত ভোটর তালিকা প্রস্তুতি এবং প্রকাশন হয়ে সারিছে। সংশোধন যোগ উত্তরপ্রদেশে প্রায় 2,04,00,000 এবং পশ্চিমবঙ্গে 91,00,000 অযোগ্য ভোটর বাদ পড়েছেন। ওড়িশাকু মিশাই 16টি রাজ্য ও 3টি কেন্দ্রশাসিত অঞ্চলের তৃতীয় পর্যায় স্বতন্ত্র ভোটর তালিকা সংশোধন প্রক্রিয়া জারি রয়েছে। ওড়িশার পরিগণনা ফর্ম বণ্টন তথ্য সংগ্রহ আদি শেষ হওয়ার পরে চিঠা ভোটর তালিকা গতকাল প্রকাশ পাইছে। এতে পাখাপাখি 20,14,000 ভোটর বাদ পড়ে রাজ্য মুখ্য নির্বাচন অধিকারী আর এস গোপাড়ন সূচনা দিয়েছেন। পূর্বর ওড়িশার 3,33,99,591 ভোটর থাকলে চিঠা ভোটর তালিকার 3,13,87,034 জন যোগ্য ভোটর স্থান পাইছেন। ସେମାନଙ୍କ ମଧ୍ୟରେ 1,60,19,176 ଜଣ ପୁରୁଷ, 1,53,65,83 ଜଣ ମହିଳା ଓ 2,775 ଜଣ ତୃତୀୟ ଲିଙ୍ଗୀ ଭୋଟର ରହିଛନ୍ତି। 8,32,000 ମୃତ, 10,07,000 ସ୍ଥାନାନ୍ତରିତ, 1,58,000 ଏକାଧିକ ସ୍ଥାନରେ ପଞ୍ଜୀକରଣ ଏବଂ ଅନ୍ୟାନ୍ୟ କେତେକ କାରଣରୁ 14,000 ଭୋଟର ତାଲିକାରୁ ବାଦ ପଡ଼ିଛନ୍ତି। ଆସନ୍ତା ମାସ 4 ତାରିଖ ପର୍ଯ୍ୟନ୍ତ ଚିଠା ତାଲିକା ସମ୍ବନ୍ଧୀୟ ଦାବି ଏବଂ ଆପତ୍ତି ଅଭିଯୋଗଗୁଡ଼ିକ ଗ୍ରହଣ କରାଯିବ। ରାଜ୍ୟ ନିର୍ବାଚନ ଅଧିକାରୀଙ୍କ କାର୍ଯ୍ୟାଳୟରୁ ମିଳିଥିବା ସୂଚନା ଅନୁଯାୟୀ ଆସନ୍ତା ମାସ 4 ତାରିଖରୁ ସେପ୍ଟେମ୍ବର 2 ତାରିଖ ମଧ୍ୟରେ ଆପତ୍ତି ଅଭିଯୋଗଗୁଡ଼ିକ ଶୁଣାଣି ସହ ଚୂଡ଼ାନ୍ତ ନିଷ୍ପତ୍ତି ଗ୍ରହଣ କରାଯିବ। ଏ ସମସ୍ତ ପ୍ରକ୍ରିୟା ଶେଷ ହେବା ପରେ ସେପ୍ଟେମ୍ବର ମାସ 6 ତାରିଖରେ ଚୂଡ଼ାନ୍ତ ଭୋଟର ତାଲିକା ପ୍ରକାଶନ ନେଇ କାର୍ଯ୍ୟସୂଚୀ ସ୍ଥିର ହୋଇଛି। ସ୍ୱଚ୍ଛ ତାଲିକା ପ୍ରସ୍ତୁତି ଲକ୍ଷ୍ୟ ନେଇ 10 ଜଣ ବରିଷ୍ଠ ଆଇଏଏସ୍ ଅଧିକାରୀଙ୍କୁ ବିଭିନ୍ନ ଜିଲ୍ଲା ପାଇଁ ଭୋଟର ତାଲିକା ପର୍ଯ୍ୟବେକ୍ଷକ ଭାବେ ନିଯୁକ୍ତ କରାଯାଇଛି। ବିଶ୍ୱର ସର୍ବବୃହତ୍ ଗଣତନ୍ତ୍ରର ମୂଳଦୁଆକୁ ସୁରକ୍ଷିତ ଏବଂ ସ୍ୱଚ୍ଛ ରଖିବା ପାଇଁ ସ୍ୱତନ୍ତ୍ର ସଘନ ଭୋଟର ତାଲିକା ସଂଶୋଧନ ଅଭିଯାନ ଏକ ଯୁଗାନ୍ତକାରୀ ପଦକ୍ଷେପ।

আকাশবাণী কেন্দুঝর সময় বর্তমান রাতে 8টা। প্রচার করছু কতটি দেশভক্তি গীত।

কলাবতী মোর কলা কজলি নিয়ালি মলি মনেই মন তোতে কাটেলি নিয়ালি মলি কলাবতী মোর কলা কজলি নিয়ালি মলি।